ফলসগী থৌরম তাবিরে আকাশবাণী ফল হৌজিক সন্তোকসেরি সিংলুলগি সেরু আহানবেদ তাবিরে সে জোর সংলা আমি মাপাঙ্গি জেমি লাইসলিশে

আকাশবাণী ইম্ফল চৌতেলি চন্দায় সিহিয়া রায়ন্দায় তাটুরি পুমাই বেই সজো সুতারে সুলে ত্রিপুরি হাই মিডিয়াম ওয়েভ মিটার ট্রাইসা রেন্দায় পয়েন্ট আলি আলা কিলো হার্স ট্রাইচা রাইচা হাই হিনুয়ে রায়া আজুবে কা ট্রিলুলেছে আকাশবাণী ইম্ফল আজুবে কা হাই রোনে চপিলে ইউনিয়ন ক্যাবিনেট নিউ মাল্টি ট্রেকিং রেলওয়েজ প্রজেক্ট আচ্ছা হাই রকার ক্রোর থেমকা ট্রাইচা লুয়া সুথ্রু লাইবি আলি চপিয়ে ক্যাবিনেট মিটিং বুঝে থে ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবনিউ প্রজেক্ট হাইতাও হিউ মাল্টি ট্রেকিং রেলওয়েজ প্রজেক্ট আছে বিহাই ক্রোর থেচিয়া ট্রাইনিয়া রাইজ আছে লোয়া সুথ্রু লাইবি আলি চপিয়ে এ প্রজেক্ট হাইতাও নিউ ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড ওড়িশা মধ্যপ্রদেশ আলা ছত্তিশগড় হাইতাবি ডিস্ট্রিক্ট চামদাই তাহি রেলওয়েজ লুডু আচু চু বুজনু কিলোমিটার ট্রাই রোয়া রাইমরু ফা সুম সোপু লাইভি রানু পপে এ তামিলনাডু অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা আলা তেলেঙ্গানা হাইতাবি ডিস্ট্রিক্ট চানে হিয়া রেলওয়েজ লুডু হাই রকা ক্রো থিচিয়াম কাইলি

Akas wani infal. Ichu chukro honta pungo hepa makke go de mau chusuvu sutu dae. Hihi medium wave meter kre go sarra pa de. Kilo has kre chara chaka hele no nilo se. Ijo jo pa de nihi ripe kotholo chakre juguru so dabwe ra ijo ko mau lale na nale she. Akas wani infal ijo ko kaisa da hama heino probile. Manipur le alia chaddi kathahi khekrode ana chaddi kathahi nyulokoro do hino mosono akwa chitio ovo hi supumuli shedo. Director Health Services Dr. N. Hemanta Kumar Singh no ijo World Suicide Prevention Day to rukocho lamfel hino rukocho chosawule no baby. Suicide ko sohi lipeji problem ko se do mololo phobi mono hi society to phe yete ko video do le majeur ko bu oko mosmai hi akwa ababo khropi muli sheri to hi bono pewe abu chani ko chu International Day of Clean Air for Blue Skies hi ijo Imphale Hotel Imphal Sangai Hall he hino Clean Air Healthy Choices Acting Together for People and Planet ijo uchi bikhule hino jalwa Dr. N. Hemanta Kumar Singh, Director Health Services, Dr. N. Bino Singh, Director Family Welfare Services, Dr. T. Brajakumar Singh, Director Environment and Climate Change, Dr. M. Dinesh Singh, State Mission Director, NHM Krohino, Chief Guest Kala, Guest of Honor Kala, President Hisopia Chosobu Hisolot. Ujukata social activists kala mare All Assam Manipuri Students Union President Soko Saikom Kamlakanta Thikuduwa hino Manipur Legislative Assembly Speaker Satya Bratano Mondochi hi pebe. National Highway le Odza Duo Kubu Atachiwa hino Chief Minister Y. Khemchan no Secretariat hi hino Amimukalisa Ijoswai. Hile hi MLA Langthabal Karam Shyam Secretary Water Resources Deputy Commissioner Imphal West Chief Engineer, PWD Chief Engineer, Water Resources Department A College do Official Manovolobie. Lova le odzakrodamo aduva kubuva hino zdo College do Piko hipubi richo hi Chief Minister na mulubiude. Vice President no Arunachal Pradesh Legislative Assembly Special Session le uchipeo kapese nyoso charahi kuchuku ilito kapile Arunachal Pradesh no uvumotsi hi sopiwe do pepe. State he offer pe he no thigolo uje do ka jipa jubwe e maja bashina promotive boy do funa pe pubye no sono jia chowa bukolo hi Arunachal Pradesh state le mano khut to ka video no special session le hino vice president no ka pes kana ko ye akwa ka jiko cho ma ami muso ko bule ko vibra ko chu he khri hi buma ta mo sono e oti cho o khai decision ka ji hi volomale she kana ko ye akwa Kajiva no kajiko cho hi democracy do hino somo kromo kopi lowe. Hi hino state e nuso majiko tule hi soko tzipu lowe. Arunachal Pradesh no inheve chukuto kapi kralochi hiya vono pebe. E vice president no assembly museum hiya voloko lako cho hiya soy. Assam le Nagon Lok Sabha constituency do hino by-election sokoro okohi do state election commission no mosaprabi ode. Mosapra kapi tepro laraso koto okeji tuhi hi krokroka jecho ro hi kwa e laro kupuguro no kroka jecha nyu laro kokeguro hi no kroka jecho ku ni hi kwa vote hi October kroka choro ni hi sole e October choku ni hi no vote hi protile by election le hi voter my luck jecho ku tucha nya kraka ha choku no polling station tukalia krekosa shia choku li hi no vote hi tole High Court Bench le additional judge do hino Helen Dong Liang ni yehi center no ko dolo de. Hi pa hi bu no Mizoram le hino ka hai ko chu ni to so High Court le hino ovo hi soa. August kro kha cha cha chao ni Supreme Court Collegium no Dong Liang ni yehi e Nagaland le hino advocate Nchumbe mo majwi hai hi High Court judges do hino recommend hi sobye. Dong Liang ni hi Mizoram Judicial Service le Tukaha Chakalu me kroka makapadin hino vo hi so chute. Justice Marley Wangkung hino Mizo Maini Tomashuli hi High Court Judge Sokare so Ike March kroka kosani hino ovolino asode hiva hino Danglian ni hino otihi pratfiloi. Vice President C.P. Radhakrishna no Idu Itanagar Limaino Amotu Urakoto Ubu. Doni Polo to Kosu Nishimai e Arunachal Ohele Mano Takocho Jinnah
কসবো নিয়াদার নাম লহে হি বলয় ভাইস প্রেসিডেন্ট উবু হে হিনো বল মাজে চিকাপে হিয়া সলয় ফন ধনি পোলো মিশন স্কুল ফর হিয়ারিং ভিজুয়ালি অ্যান্ড ইন্টেলেকচুয়ালি ইম্পায়ার্ড ইয়ে জে এন স্টেট মিউজিয়াম হিয়া পুনু বল কল কচয়ে সলয় নাগাল্যান্ড ডিপুটি চিফ মিনিস্টার ওয়াই পাতং নিউ দিল্লি লে নাগাল্যান্ড হাউস হে উমেটে প্রাগতি হিনো উচ্চিকুথু সকর উচ্চিফ হি ইদু কলে উবু হি নাগাল্যান্ড লেন কস কোন কলে করমাই দেন এ অফিসিয়াল অবু দু হিনো দিল্লি লে কক্রুমাই পেন ও কে জি অচব বুলক রুখ্রুহি লড়্রে কলে গচে সুয়াই রপে ওয়ে আসাম লে উজ্জক জিভ হিনো লার মদনামাই সক মাচি লেন লার মদল মকটু দু হিনো চাকা ফেব্রুয়ারি খ্রখা মাকা হ্যাঁ ককটু হি রেগুলার ক্লাস হি ক্লাস টেন মাই দেন সব কপিলে এ ক্লাস টুয়েলভ মাই দু হিনো মার্চ খ্রখা চাচা ককটু হি সদিলে র এডুকেশন মিনিস্টার রানোজ পেগু নমস্রাবিয়ে ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট নো ওডিশালে উবুটিকালে উচির রকুর মাসিকুর হি মস্রাবে কালা আরুচুপ্রালে মণিপুর নাগাল্যান্ড আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা পুনলওয়া নিউসলে স্টেট বা জিলে হি চিরু শিশুকুর হি মস্রাবে হেখ্র ক্রখা চাপুঙ্গো কুকুটুলে হি সিকিম ওয়েস্ট বেঙ্গল এ সাউথ ইন্ডিয়ালে উবুটিকালিলে উচি কপ্রা উচস এ চিখ্র খ্রেফুকাশি পুন মস্র উচির রকুর হি মস্রাবে হে বৃত্তগোচর চিলুকাশি হি অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর উত্তর প্রদেশ এ মধ্য প্রদেশ লেখিয়া সিডু কৌটু হি প্রালে দিচ হি মস্পু ইউনিয়ন ক্যাবিনেট নশাক্র থাক চা জিপ্র কল মাল্টি ট্রেকিং রেলওয়ে প্রজেক্ট চাচা সকরু এ ডিবিও দে ওকমহে কি জিবরো ক্যাবিনেট আমিমুট কৌঠিহি ইনফরমেশন এ ব্রডকাস্টিং মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব নকাপেস চাচালে হিনো প্রজেক্ট কসহি কশাক্র চিয়া ক্রচনিয়া রচা কস হিনো সগুরুহি এডিও দে মাল্টি ট্রেকিং রেলওয়ে প্রজেক্ট হ্রুহি ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড ওডিশা মধ্যপ্রদেশ কালা ছত্তিশগড় ডিস্ট্রিক্ট চাপাদেলে হিনো রেল ওয়াহি ভালে এ হি হি কিলোমিটার ক্রচর পুমচর কবে প্রজেক্ট হ্রুহি থাকা মাকা চকু নিয়া কলে হিনো চুলি সমুচু দিলে চহিয়া পেওয়ে প্রজেক্ট কৃপুঙ হি কশাক্র থুচিয়া মাকা কালু ন ফ কিলোমিটার কৃপুঙ পা দে কলো স্টেট পা দে কাদে গুরু দু হিনো মুফু থাকা হা মাকা চকু এ শিয়ালে হিনো সমুচুলে কস কুচু না হিনো ইনু থুকালিয়া ক্র কালি বা কাদেলে হিলে হি ন আহে গুরু উম হি লাক রেপুঙ কাহে কবু এ পেওয়ে এ পাদে কচু না হিনো দিল্লি ন ফ হাওড়া মুম্বাই ন ফ হাওড়া দিল্লি লে ন মুম্বাই এ মুম্বাই ন গুয়াহাটি চেন্নাই খুয়ে কাপড় গোচু হি সলে রকেওয়ে মারাই নেপালে উজ্জাক জিভা হিনো আমাজে কাদে গুটু এ কুল্লুকা প্রভু সময় দু হিনো কাতামে রিলিফ ওনা তান শিয়াপুঙ হি ইন্ডিয়ান এয়ারফোর্স কাজে চাচালে হিনো ফ ইডু কাঠমান্ডুলে পিও দে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স নকাপেস ওনা হিলে হি ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স ইকুইপমেন্ট ক্রু রেস্কিউ গিয়ার ফরেন্সিক সাপ্লাই এ ইচুচো রিলিফ এ রেস্কিউ সকো চলে দু হিনো ইন্ডিয়ান আর্মি টিম মাই হেল্পু নো মুভু বিয়ে রপে ওয়ে ইজকো হি হিসে মুসু হি লিপে কঠোল মুসু সু সু আচাক্রে লিসে

তাবিরে অইনাম গীত না ইসাইগি সুর খুব গিটার ইসাই আসিম আসেন বিমলা নামুক সকলে সঙ্গাপম অচৌ শর্মা মেয়েকটা